0: चेहरे, इन फूलों को गूंज के प्यारों सर पर बांधो तेरे, दुनिया तुमसे खेल रही है, तुम दुनिया से खेलो, मजा ले लो हाँ, गुम्मा रुम्मा गुम्मा रुम्मा गुम्मा रुम्मा खेलो वो खेलो वो खेलो वो गुम्मा रुम्मा गुम्मा रुम्मा खेलो वो खेलो वो खेलो वो कल की बातें कल पे छोड़ो आज मजा ले लो भाई, गुम्मा रुम्मा गुम्मा रुम्मा गुम्मा रुम्मा खेलो।
1: यू आर
2: Ujala Radio Headlines. Tata Steel moet de vervuilde bodem en het grondwater bij de Merkelkade in Velzen-Noord saneren. De Amerikaanse fabrikant van elektrische auto's Lucid Motors heeft reorganisatieadviseurs van Alix Partners ingehuurd om kosten te verlagen, efficiënter te werken en een nieuw model te ontwikkelen. In de Verenigde Staten zijn duizenden mensen besmet geraakt met cyclosporiasis, een parasitaire infectie die explosieve diarree veroorzaakt. En belegger Warren Buffett wil zijn belang in Berkshire Hathaway ter waarde van circa $140 miljard binnen ruim 8 jaar weggeven. En tot zover de headlines op Ujala Radio.

0: You are.
1: Dit is Tim Schaap van de ANWB. Er zijn slechts twee files die opvallen momenteel. Allereerst de A2 Utrecht Den Bosch. Bij Alfred Everdingen is de weg weer vrij na een ongeluk. Nog 10 minuten extra vanaf knooppunt Oude Rijn. En langs de N201 Hilversum uit Hoorn. File voor Loenersloot door een ongeluk. 3 kilometer en 10 minuten. En tot zover de ANWB verkeersinformatie.
2: नमस्कार, मैं हूँ अलका याग्निक और आप सुन रहे हैं उजाला रेडियो। तू जाने है तो
3: उजाला रेडियो के साथ बने रहिए। अब शुरू होता है ये गीत।

0: साउथ, बहुत भी साउथ।
1: जो जॉन अडमिन ना जानेगा तो अपने के थोड़ा से शायद कोशिश कर सके, थोड़ा सा फरदीप कर सके दरेन, वहां बहुत मोई चीज है यार अखबार सफर रैंकिंग। अगर मतलब ना हैगा कि तो नीदरलैंड जो हैगा खराब हो जाएगा ना, जो नीदरलैंड वर्ड अलेमा
0: बेहतर दा रो या
1: या दुशिया पहले को मिस फतिंग रहा थ्रोन से नाम है तू जानेगा
0: कौन जी के
1: पहले को मिस फतिंग रहा कि जेके लड़कन हैगा दे आर नॉट अप थ्रू ये साइन उ सब के साथ तो के चाहिए नीदरलैंड बतियाई के घरे
0: ओ काहे के
1: वन जो उन नीदरलैंड बतियाएगा तो कर प्रस्ताव से स्कूल पे बहुत मोई रहेगा। लातर लातर इस खबले के ना स्टूडीज कई स्टूडी में कि जितने ताल उस सीखी लड़कवा चाहे हिंदुस्तानी हिंदी नीदरलैंड एक को बुन बल मरद ना आएगा तो जस्ट उन तू खफूक द वार द दस एगो मिस फरस्तान रहा पहले और ढेर आदमी अच्छा जो थोड़ा से कैसे हम बोली जो थोड़ा से पढ़ लिख ले इस रहा जो उनके थोड़ा पोसिटी रहा तो सरनाम में वो अपन लड़कन से हिंदुस्तानी सरमात रहा बतियावे के एन त्वेई उफेनी करत रहा उस सोचत रहा सवार दर एक फन उफरतक कि जब हम लड़कवा के साथ नीदरलैंड बतियावे खाली तो ये लड़कवा स्कूल पे बहुत
0: चलाक हो जाए, चलाक हो जाएगा है?
1: या And miss fatting.
0: Ja, maar dit kan je niet meer terugdraaien. Hè? Want hier, hamlo ke kitna generatie ab haiga, jon apne larkan ke saat Hindustani dis batiai pa hai, omdat usab na jane Hindustani batiai self.
1: Dheer jongere jon haiga, Lloyd, dalle 20, 30 jaar wali, okar over hem batiai bena kari, la 10 baris bali.
0: Ja.
1: Maar jon jongere haiga hamar orto leeftijd.
0: Ja, ja.
1: Ham log het jongeren.
0: Ja, hè? Wij hebben een fout gemaakt.
1: Tussen 50 en... Nee, wij hebben geen fout gemaakt.
0: Ja.
1: Tussen de 50 en 60 jaar nu...
0: Ha.
1: Weet je hoeveel er geen Hindustaans kunnen praten?
0: Behoudeer.
1: Echt heel veel.
0: Heel veel.
1: Is toch zonde?
0: Ja, dus de Hamalarkon, ik heb twee jongens en die zijn behoorlijk... behoorlijk oud, maar ze zijn nog jong. Maar hebben altijd berekend van zo'n papa... Toen hebben we een cabine stuk heel in staan en ik vind het heel jammer.
1: Dan krijg je dat te horen.
0: Ja.
1: Maar hamlokke generatie, je mist even de clue wat ik probeer
0: uit te leggen. Ja.
1: Hoe larkon wel iets hoor, larkon ik volgende.
0: Clue.
1: Maar hamar orte leeftijd waren.
0: Ja.
1: Lopen er heel veel mensen rond
0: ja.
1: die gewoon geen Hindustaans kunnen praten.
0: Ja, dat is
1: of
0: jammer.
1: Niet durven te praten.
0: Ja, dat is jammer.
1: En daar is het al verloren gegaan.
0: Ja.
1: Jammer genoeg.
0: Maar dat is wel heel lang geleden dan al verloren gegaan.
1: Ah, maar zo nu wel, dus het is een misvatting dat je kinderen alleen Nederlands moet leren.
0: Ja.
1: Op een lerkenke jitana taal hoise keiga.
0: Tusikau.
1: En dat is niet belemmerend. Nee, dat is juist goed voor de ontwikkeling. Ook er taalontwikkeling, John Haiga, ook er hersenen mee. Ontwikkelt zich beter naarmate Larkoa verschillende talen beheerst carrière wat jij gaat.
0: Ja, en ik zou zeggen van, stel dat je nog jong kinderen hebt, laat ze naar Nani Nana, Aja Aji, Dada Dadi.
1: Ja, Nani jai. Nana, wat jij hebt toch?
0: Arre ha, natuurlijk.
1: Dat is nu een probleem geworden. Is hij Nani Nana, alleen naar wat jij gaat.
0: Oké, per Nana, per Nani, per Aja, per Aji.
1: Hoe is dat mag in Nederland wat jij
0: gaat? Oh, het naast snel zijn timo aja. Hé,
1: ham jij la koffie pie,
0: chara. Ay, toe koffie, toe pie.
1: Toe appen wat jij en wat jij, ham jij la belangrijk iets
0: kan. Ja, vanavond dus een mooie wedstrijd tussen Engeland en Argentinië. Toen hoorde je klinken.
1: Ja,
0: Ja, nou ja, dit is dan weer het misselijke geluid wat je dan hoort op Mundiale Radio. Op dit tijdstip. Om 12
1: gewoon
0: uur.
1: Op Nationale Radio.
0: Nationale Radio.
1: Schaamteloos.
0: Kijk, je hebt het koffiepiaga. Dus nou ja, mensen, je mag het.
1: Ik kost een hoorna, Bahamlo.
0: Ik kost een hoorna, hè? Echt serieus.
1: Hey, stel je toch. Dan let je gusta mee, Bate Toloid.
0: Ha.
1: और तू कहूँ चलावेगा और तो औरत बैठल है तो फ्रिंजन बैठल है तो ऑटो में
0: हाँ.
1: और तू कहूँ चलावेगा और इतना गुस्सा में आई गई ले तू
0: हाँ.
1: सो ये फ्रिंजन से खफाऊ के स्टॉप मार ही रोहित कौन रास्ता पे बीच रास्ता में स्नेल तू स्नेल वेग पे बात है तू बात है आ हम बोलते हो आ A27, ben je
0: ja, A4, A27, weet te veel A2.
1: Eigenlijk, je ruzie loopt zo op hè, in de auto.
0: Ha.
1: Zou je vriendin zeggen van stap maar uit? En gaat je vriendin dan uitstappen? Of zou je vriendin of vrouw kunnen zeggen... Oto waar ook ham utra ben je?
0: Ik denk het laatste. Van zo'n ham oto waar ook je laat. Oto wat je laat. Toe ja, dan ja. Maar jij ham je mee
1: maar
0: in
1: is toch bizar? Maar vind je dat niet bizar? Dat mensen midden op de snelweg uitstappen door een ruzie?
0: Nou ja, kijk, bij mij...